0: যদি ধান এবং কীর্তন কু একা সাগরে নেবা তবে তাহা টিকি ভিন্ন লাগিপারে। কিন্তু পদ্মপুর গাঁ কথা যদি কহিবা, ধান সাঙ্গকু কীর্তনর গভীর সম্পর্ক নিশ্চয় রয়েছে।
1: ধান সহ যে নূয়া উৎসাহ আসে তাকু আমি ভক্তির উৎস ও ঈশ্বরঙ্ক উপরে আশা ও ভরসাকু নেই পারিবা।
0: ধান কীর্তন সহ পদ্মপুর ব্লকর সমস্ত গাঁরে গোটিয়ে কথা ব্লক পাই সম্মান আনিবা।
1: পদ্মপুর গাঁরে সামাজিক একতা, পরস্পর সম্মান এবং কীর্তন পরম্পরাকু মধ্য সুরক্ষিত রাখিছন্তি বলি আজি পদ্মপুর গাঁ ধান সম্মান ও কীর্তনর গাঁ বলি সভিয়ে জানন্তি।
0: ধান সম্মান ও কীর্তনর গাঁ পদ্মপুর সতরে প্রত্যেকঙ্ক মনরে এক নূতন উৎসাহ আনি দেই থাকে।
2: বিমলা শঙ্কর দাস কহুথিলি, পদ্মপুর। ধান সম্মান ও কীর্তনর সঙ্গম স্থলী হচ্ছে আমার পদ্মপুর মাটি। পদ্মপুর মাটি কেবল যদি আমি খোঁজিবা, ধান কহন্তু বা সম্মান কহন্তু, কীর্তন কহন্তু, কলা কহন্তু, সংস্কৃতি কহন্তু, সবুথর ভণ্ডার হচ্ছে পদ্মপুর মাটি। তেমন বেশি মু প্রথমে কবি ধান বিষয়ে, আম পদ্মপুর মাটি ধান চাষ বহু অনুকূল। এখানে লোক মানে বহু কর্মঠ এবং কৃষি প্রবণ এবং এর অনুকূল বাতাবরণ যোগ প্রচুর ধান চাষ হুয়ে। এমনকি কহা গেলে রায়গড়া জেলার ভাতাহাণ্ডি কহিলে পদ্মপুর ব্লক কু বুঝাই, পদ্মপুর মাটি কে বুঝাই। এখানে খরাটিয়া চাষ মধ্যে হুয়ে, কারণ বড়নাল জল সেচন প্রকল্প হওয়া দ্বারা পদ্মপুরের খরাটিয়া মধ্যে ধান উৎপাদন হুয়ে এবং লোক মানে বহুত কুশলী।

এছাড়াও ফারা সাইদ এবং তুলসী কুমারক কণ্ঠে শুণন্ত ক্রিয়েচর চলচ্চিত্রর গীত নিজস্ব গীতক সঙ্গীতরে সজাইছেন মিথুন।

0: শুনলে নাটক চিড়িয়াখানা। মূল রচনা করেছিলে বাল পি পদ্মরাজু, হিন্দি ভাষান্তর বাল সৌরি রেড্ডি, ওড়িয়া অনুবাদ এবং প্রযোজনা ক্ষেত্রবাসী বেহেরা, সহযোগিতা করেছিলে লক্ষ্মীধর সাহু। শ্রোতামানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর।
1: চাষী ভাই ভৌণী মানে পিএম কিষান কিস্তি পাইবা পাই বার্ষিক ই কেওয়াইসি বাধ্যতামূলক। এথি পাই পিএম কিষান .gov.in পোর্টাল রে নিজর ই কেওয়াইসি যাঞ্চ করেই নিয়ন্তু। আপন নিকটস্থ জনসেবা কেন্দ্র কু যাই এই কাম করি পারিবে কিংবা পিএম কিষান মোবাইল অ্যাপ মাধ্যমে নিজে করি পারিবে। মনে রাখন্তু, যদি পোর্টাল রে আপনক জমির তথ্য নাহি তেবে আগ্রিস্টাক ফার্মার রেজিস্ট্রি মাধ্যমে ফার্মার আইডি করান্তু। কিস্তি টঙ্কা পাইবা পাই ব্যাংক খাতারে আধার সংযোগ করন্তু এবং এনপিসিআই ম্যাপিং ফর্ম দাখল করন্তু। আজ হি এই প্রক্রিয়া সম্পূর্ণ করন্তু। অধিক সূচনা পাই কৃষি সমৃদ্ধি হেল্পলাইন নম্বর 155333 কিংবা নিকটস্থ কৃষি কার্যালয় সহ যোগাযোগ করন্তু।

পরবর্তী গীতটি শিল্পীমণি হলে স্বয়ং প্রভাস পাড়ি এবং লিপসা মহাপাত্র। গীত রচনা ভরদ্বাজ পণ্ডা, সঙ্গীত গুডলি রথ।

শেষের শিল্পীমানি হলে স্বয়ংপ্রভাস পাড়ী এবং সরিতা মিশ্র, গীতরচনা পুষ্পক পরিডা, সঙ্গীত সরোজ সামল।

দিয়ক বইলে কাইটা। সূচনাটি এতিকিরে শেষ হল। আকাশবাণী জয়পুর বর্তমান প্রচার করুছু সঙ্গীতর বিচিত্র কার্যক্রম। এই ক্রমে প্রথমে শুণন্তু ভক্তিগীতটিয়ে। শিল্পী ভিকারী চরণ বড়, শিল্পীঙ্ক কণ্ঠরে শুণন্তু গোটিয়ে পুরাতন রচনা।

পরবর্তী শিল্পী গীতা খুন্টিয়া, কণ্ঠে আধুনিক গীতটি শীর্ষানন্দ দাস কানুন রচনার, সঙ্গীত অক্ষয় মহান্তি।

আকাশবাণী জয়পুর প্রচার করেছি কেতুটি হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমের প্রথম গীতটি শুনন্তু শিল্পী অনুরাধা পড়ওয়াল এবং

ফুল অর কাঁটি, এই কথাচিত্রার গীতটিকে শ্রবণ তুলেছেন শিল্পী আলকা ইয়াগনিক এবং কুমার সানু। গীতিকার সমীর, সঙ্গীত নদীম শ্রবণ।

মূলে রচনা রতনলাল যোশি, ওড়িয়া অনুবাদ এবং প্রযোজনা নরেন্দ্রনাথ পটনায়ক, সহযোগিতা রঞ্জন কুমার বেহেরা। শ্রোতাঙ্ক অনুরোধে হিন্দি চলচ্চিত্রর গীত প্রচার করিব রাতি দশটায়। রাতে দশটা বাজি তিরিশ মিনিটে শুনিবে কতোটি আধুনিক গীত। শিল্পীমানী হলে চিত্তরঞ্জন জেনা, ভুবনেশ্বরী মিশ্র, জিতেন্দ্রনাথ পটনায়ক এবং প্রীতি পণ্ডা। এথিলা আজি আমার সান্ধ্য অধিবেশনের প্রচার হওয়াকু থিবা কার্যক্রমগুড়িক সম্পর্কে কিছি সূচনা। আকাশবাণী জয়পুর, সময় বর্তমান দিন দুইটা বাজি অটচাশ মিনিট। এইটি শেষ করুছু আজর প্রথম অধিবেশন। আমার সান্ধ্য অধিবেশন আরম্ভ করিব আজ অপরাহ্ন পাঁচটায়। সেতবে যাই শুণুথান্তু মুম্বাই বিবিধ ভারতীর সিধা প্রসারণ এফএম শহে তিন দশমিক ছ মেগাহট যোগে, এবং আপনার মোবাইল ফোনে প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ জরিয়া। তাহলে অপরাহ্ন পাঁচটা যায় বিদায় দিয়ন্তু আমাকে।

0: কাম আরাম করে দে ভাই, আর রাতে আট ঘন্টা কাম করাইলেনি বলে করে শুনলি নি,
1: সেমানে রহিবা পাই সুবিধা হবে, মাসকু যদি পয়সা মাগিলে
0: নিয়ম খাইটা আছে কি এমনকে বন্ধ করবাকে
1: হচ্ছে দাদন শ্রমিক যদি জনে যিব মানে তাঁকর গোটিয়ে প্রথমে কোন করবে লেবর অফিসে জনাইবে স্যার এটি লোক মানে আমি এমনি যাচ্ছু অমুক জায়গার এটি কোম্পানির না দেবে যে ব্রোকর নেওয়া তা না দেবে নেই কহবে যে আমি এটি জন যাচ্ছু অমুক জায়গার আমি খটিবু এমানে সেটি কহিলে কোণ হব এমানে সেমানে সেপটর যে লেবর ডিপার্টমেন্ট সেমানকু কন্টাক্ট করবে আর এমানে এই এস্টাবলিশমেন্ট রে কাম করতেন্তি বলে এমানে কোন করবে এমানকর নজর আসবে গভর্নমেন্টর কিন্তু এমানে কোন করতেন্তি তাঙ্গ সে মিডিয়েটর ব্রোকর কথা শুনিকি লোক আধারে পড়া যাচ্ছন্তি দেখিলা বেলু রেকর্ড রে কিছু নথিব কিয়ে গলা কোন হলা কোটি মলা কোটি গলা কিয়ে কিছু জানিবার
0: নাই
1: পরে যেতবে জনা পড়ছে সেতবে সে লোক মরি যাইব কি কোন হইতো সে কিয়ে কোন কোটি কাম করছিলা কিছু জনা পড়ে পরে যাচ্ছন্তি লেবর ডিপার্টমেন্ট যাইকি সেমানকু ঠাপ করতেন্তি তথাপি
0: পছে খবর আইলা সে পিলা সেটি ছাত সে পাই করে মরি গলা বলি করে খবর আইলা কোনটি কাম করতে কে নিলা এটা এবকে যাক জানা পড়ে না তিন বরস চার বরস হয়ে গেল এটা অসুবিধা খাতা হলে কাকে কইবাকে শিখি কাই রকম বলদিন
1: সেটা আসলে আমি সে লেবর ডিপার্টমেন্ট কইবার না হলে কলেক্টর কলেক্টর কইলে কলেক্টর কোন করিব লেবর ডিপার্টমেন্ট আউটরে এনকোয়ারি পাই বলে পঠাইব এইটো লেবর ইন্সপেক্টর জন যাব সে যেটি কাম করতে সে যাই সেটি যাই পুলিশ র সহায়তার সেটি যেটি কাম করতে সেটি এনকোয়ারি করবে
0: গালাইনি ইতি সিটি সিটি ইতি গাঁও ভিতর কার খাতায় পড়ি করি মিশা গালাইনি এ আমার সত্যি সে যা খাতা কি আমার বাটে অঞ্চল ভিতরে কাম মিলে নাই বলি করে গালাইনি
1: আমার সরকার তো এটি বহুত বড় সুবিধা দিয়েছে সেমানকু লেবর কার্ড করছে সেমানকর সে এনার্জি কাম মিলছে বহুত বড় সুবিধা করছে সেমান পিলামানকর পাঠ পড়া পাই বলে সুবিধা করছে বিনা আমার যে লেবর কার্ড করছেন সেমানকু বিনা ইন্টারেস্ট সরকার লোন বি দৌছে ঘর দৌছে সব গুড়া দৌছে এমানে লোভরে পড়াচ্ছেন এমানে যাওয়া কথা নাই নিজ জায়গার কাম কলে কোয়াইছি মধ্যে তো কাম সব যাক মিলছে
0: কাম মিলছি কোন বাট ন যা বলি করে বাবু মিশা কইলাইনি সরকার নিয়ম মন মিশা আছে ধন্যবাদ লাগো বাবু আর একদিন বেলকা লাইলে তোমাকে জিগাইব
1: নিশ্চয় নিশ্চয় সেমানকু লেবর কার্ড করিবা পাই মধ্যে কই দিন্তু সব প্রত্যেক লোকঙ্কু লেবর কার্ড কলে ভালো সেমানকু পরিবার
0: পাই বল কথা বাবু লোক তো শুনলাই তোমার কথা জোয়ার লাগতে হবে শুনল সে বাবু মিশা কইছে আছে
2: বুড়া হল আছে বাবু
0: কে এখন বাটে যিবা খেলোড়া নাই সরকারি যেতকি সুবিধা মন করলা আছে কুলি কার্ড কর দেবার ই গাঁ গলি ভিতর কাম অফরা বলা আছে সেটি কাম করবা আর কোনটি যাই করে খাই নেই অলক চাইবার হি আলে এটা তো বাবুকে কইলি আছি মুই তুই নিমান কা সাঙ্গি দিলুস তোকে গীত শুনাই দেবি বললি আছি শুনাই দিও

শত্রুকু স্তুতি কলে হরসে পুষ্প বরসিলে বৃত্রর তহ জ্যোতি রূপ বাহার হইলা হে রূপ সকলে দেখুথিলে রহি সালোক্য পাইলা সে তহি বলই দাস জগন্নাথ ইন্দ্র বৃত্র যুদ্ধ বৃত্তান্ত ইতি শ্রীমদ ভাগবত।

0: শুনুন, আকাশবাণী কটক কেন্দ্ররু আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারিবে টিকিয়ে পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই,
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই, সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।